0: সেই আনন্দের উপরে আনন্দের ধারে কিন্তু আর খুব পাওয়া যায়।
1: মিস্টার লোকাল করেছি সুপারস্টারিলা ইত্যাদি আমি রোজ করেছি মিশে বিজয়ী তার জন্য একজনের কাছে পাওয়া যায় আবার হওয়া পাচ্ছে তবে হওয়া আগে
0: আবার যে রাত্রি দেখি মানে ভগবান
1: ইদক পাওয়া যায়।

0: আমাদের সাথে মিলে যদি আইটিআর সংস্থাপন করার এক যুগম করানো নিজের প্রতিবন্ধের উপরে সেই পরিমাণ আরতে আরেকজনের পাড়ে
1: ফ্রান্সের তার জীবনে হিপক তামিলা মার্কিন সঙ্গীতায়ত করলে হিপক তামিলা ইসলিম মার্কিন বারিলেজে রোম লোক পাড়ে
0: উনহার রে বেচে বেলে বেলেমা
1: যেরম দূরম যেরম দূরম ইন্দিনা না বারেমা ইহো পাড়ে।